আকাশমণি পুরী, আজি মঙ্গলবার 1948 শতাব্দ আষাঢ় মাস 16 দিন ইংরেজি 2026 মসিহা জুলাই মাস 7 তারিখ স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 5:56 আমার সমস্ত শ্রোতা বন্ধু মানুষ শুভেচ্ছা জনাইবা সহিত আরম্ভ করছু আজির প্রাত অধিবেশন। আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী পুরী কেন্দ্রর ফ্রিকোয়েন্সি মডুলেসন মাধ্যমে 103.4 মেগাহার্জ যোগে।

শ্রোতাবন্ধু নমস্কার, আকাশবাণী পুরী দ্বারা প্রস্তুত পুরী পরিক্রমা কার্যক্রমের আউ এক নূয়া অধ্যায়ক আপনার স্বাগত। উপস্থাপনার রাজশ্রী সাহু। শ্রোতাবন্ধু, কার্যক্রমক আরম্ভ করা পূর্ব চলন্ত শুনে নেওয়া এই সুন্দর শ্লোকটিকে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষের শিল্পী বাদল কুমার আচার্য গাইছন্তি গুরুকৃষ্ণ গোস্বামীঙ্କ ରଚନା। ମେଘ ବରସିଲା ଟୁପୁରୁ ଟୁପୁରୁ କେଶରୁ ମାଇଲା ଗଜା, ଚମ୍ପେଇ ନାନୀ ମୋ ବାହା ହୁଏ ବାଜି ତେଲିଙ୍ଗି ପାଇ ତ ବାଜା।

পরবর্তী গীতটি শুনবা তুম্বিন চলচ্চিত্রর। গীতটি কণ্ঠদান করছেন উদিত নারায়ণ, অনুরাধা পর্বত।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম, আজ শুনুলে এর 1322তম অধ্যায়। আপনার শুণুচার কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 FM। এথর আসুন শুণবা যুববন্ধু মান কার্যক্রম যুববাণী।

আসন্তু শ্রোতা বন্ধু, এথর আকাশ বাণী পুরী 103.4 FM রে শুনিবা গোটিয়ে দেশাত্মবোধক গীত। মন্মথ মিশ্র, সেলু মহান্তি এবং সাথী কলাকারঙ্ক কণ্ঠরে বাঞ্ছানিধি দাসঙ্কর এক রচনা।

0: শেষ হলা ওড়িয়া আলবম গীতর কার্যক্রম শ্রোতা বন্ধু আকাশবাণী পুরী পরবর্তী কার্যক্রম উদয় ভারত পরপরে শুনেপারে আঞ্চলিক সম্বাদ ও আজির প্রসঙ্গ।
1: উদয় ভারত প্রযোজনা বিনয় কুমার সামন্তরায়।
2: নমস্কার, আজির উদয় ভারত কার্যক্রমকু স্বাগত আপনাদের।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক নারী কৈন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তাকু সাকার করিবা পাই এই নারী শক্তির অনন্য অবদান রহুছি। সেথিপাই তো মহিলা সশক্তিকরণকু অধিক প্রাধান্য দিয়া যাউছি। এবে জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পারুছন্তি, অসাধ্য কার্যকু সহজ আউ সরল করি পারুছন্তি। এই অবসরের আজ রয়েছে আলোচনা, নারী কৈন্দ্রিক যোজনার সফল রূপায়ন, বিকশিত ভারতর মুখ্য সোপান। এ সম্পর্কের আলোচনা করুছন্তি লেখিকা বিন্দু নিবেদিতা।
1: সতরে ভাবিলে আশ্চর্য লাগুনি, আমার দেশের জনসংখ্যার পাখাপাখি

অর্গা এগনিক সান কে কে কমাল খান এবং উদিত নারায়ণ গাইছেন তেরে নাম কথা চিত্রের হিমেশ রেশমিয়া সঙ্গীত সমীর করছেন।

এছাড়া কথা চিত্র অগ্নিপথ সুখবিন্দর সিং, আনন্দরাজ আনন্দ এবং কৃষ্ণা বেউরা গাইছন্তি অজয় অতুলঙ্ক সঙ্গীতরে, অমিতা ভট্টাচার্যঙ্ক গীত রচনা।

শ্রোতা বন্ধুমানে শুনুছন্তি কার্যক্রম আকাশবাণী পুরী ওয়ান জিরো 3.4 এফএম রে। শ্রোতা বন্ধু স্টুডিও খেলে সময় বর্তমান রাতে 10টা। আসন্তু শুনিবা কেতোটি হিন্দি কথাচিত্রর গীত। প্রথমে অমরদীপ কথাচিত্রে কণ্ঠশিল্পী আশা ভোঁসলে।

শ্রোতা বন্ধু, বর্তমানে আমি উপনীত আজের অধিবেশনর অন্তিম পর্যায়ে। এই কার্যক্রমকু সমস্ত শ্রোতা বন্ধুবানকু মোর আন্তরিক শুভেচ্ছা। আজের এই পবিত্র ভক্তিময় পরিবেশে আপনার স্বাগত জনাওছু শ্রীজগন্নাথ ভজনাবলী কার্যক্রমকু। এই কার্যক্রম সমর্পিত কলিযুগর আরাধ্য দেবতা ভক্তবৎসল দীনবন্ধু পতিত পাবন শ্রীজগন্নাথ মহাপ্রভুঙ্কর পবিত্র চরণরে।